0: Good morning, it's Akashwani Kohima, Pujola Khobor Kuri Ase, Ketu Khomere. Prime Minister Narendra Modi to Kushi ki India aru Netherlands to Milaikina Kam Kuri Ase, Ekta Biswas Pura Laga, Transparent aru Future Ready Supply Chain to Banabole, Global Disruption ke Sidebole. Ekta Community Karikram te Jwakali Hague, Netherlands te Kota Kurigina, PM Modi Kushi ki Dunia to Wale Bishi Najania Laga Digdari, Jari Thakya Larai aru Uti Thaka Energy Crisis te Samna Kuri Ase. Tai Pura Khabar Kuri Ase ki Itu Digdari Kan Jodi Nasai Shi Kuile Global Development Gain te Ulta Kuri Dibo aru Bishi Manu to Garibi te Shri Modi to India laga global role te uti taka kushe tate kushe ki itu desh to le 21st century te bishi hobita laga jaga ase jun to technology aru manu laga values pura kuri ase
1: 21st sadi ka bharat avsaron ki bhumi hai bharat technology driven bhi hai aur humanity driven bhi hai bharat jitna ancient hai utna hi modern ban raha hai isliye ये समय भारत में आपके पुरखों के गांव से जुड़ने का भी है और विकसित भारत की जर्नी में भागीदारी का भी है
0: इधर पीछे द प्राइम मिनिस्टर मोदी टू नेदरलैंड लाओ राजा विलियम अलेक्जेंडर और रानी मैक्सिमा के लोक ऋषि श्री मोदी के लाइडन यूनिवर्सिटी लगा ऑथोरिटीज काम पर हिस्टोरिक 11th सेंचुरी कोला कोबर टू प्रेजेंट कंडीशन नेदरलैंड लगा विजिट से स्कूरा पीछे द श्री मोदी टू स्वीडन আজি যাব তাই লাগা পাঁচটা নেশন টু লাগা ভাগতে একটা ডাঙর এন্টি ড্রাগস অপারেশন তে ড্রাগ ডিসপোজাল কমিউনিটি ফর স্টেট লেভেল পুলিশ স্টেশন পিএইচকিউ নাগাল্যান্ড পড়া নার্কোটিক ড্রাগস আর সাইকোট্রপিক সাবস্টেন্স এনডিপিএস ধরি কিনা থাকা যুন 36 crore 57 lakhs টাকা লাগা রকম টু হইলে যাকালি ডেস্ট্রয় করে দিছে সুপ্রিন্টেন্ডেন্ট অফ পুলিশ এনএনপি পলিচার্লা রমানিয়া পড়া কৈছে কি মিলাই কিনা 24 এনডিপিএস কেস টু কোহিমা ডাম্পিং সাইট মেরামতে ডিসপোজ করে দিছে তাতে হেরোইন 8 কেজি অপিয়াম 31 কেজি গাঞ্জা 370 কেজি আর আলাক বন কুড়া সাবস্টেন্সেস রামাডোল আর নাইট্রোজেন বেস মেটেরিয়াল খান আছে ডিসপোজাল টু হইলে কুড়িছে কোর্ট লাগা এপ্রুভাল ফিজিক্যাল ভেরিফিকেশন আর সব প্রসিজার আর লজিস্টিক্স খান কুড়া পিছিয়ে ডিস্ট্রাকশন লাগা কাম দে সিনিয়র পুলিশ অফিসিয়াল ম্যাজিস্ট্রেট আর কৃপা ফাউন্ডেশন কোহিমা লাগা রিপ্রেজেন্টেটিভ খান লাগা সামনে দে কুড়িছে কোহিমা লাগা ডিপুটি কমিশনার বি হেনক পুচেম পড়া অর্ডার একটা ইস্যু করে দিছে তাতে ভারী গাড়ি 10 চাকা আর ইটু উপর খান কে কোহিমা মাও সেকশন ন্যাশনাল হাইওয়ে টু তে পোলা দু রুখাই দিছে কমজোর ব্রিজেস খান লাগা সেফটি কনসার্ন কারণে অর্ডার টু হইলে NHIDCL রিজিনাল অফিস কোহিমা আর PMU জখামা পর রিপোর্ট করা পিছিয়ে কুড়িছে হাইওয়ে তে বেশি ব্রিজেস খান লাগা হালাত সাইকিনা স্ট্রাকচারাল অ্যাসেসমেন্ট লাগা পিছিয়ে বেশি ব্রিজেস টু কমজোর পাইছে আর পাবলিক সেফটি কারণে সুরক্ষিত নহয় রিস্ট্রিকশন টু হইলে কালি মে 18 পড়া শুরু করব আর ইনিকা হে থাকিব নোটিস না হাতক অদরতে খবরদার টু কইছে কি কথা না মানিয়া খানকে লিগাল অ্যাকশন লব রেলেভেন্ট ল লাগা নিচিরে ডিসি পড়া NHIDCL অথরিটি কে জলদি রিপেয়ার আর রেস্টোরেশন কাম করবলে কইছে পাবলিক সেফটি টু দিবলে আর হাইওয়েতে আসানি পড়া বিড়াবলে সেন্ট্রেল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE টু ইটু সাল 1st July পড়া লই কিনা তিনটা ভাষা টু কম্পালসরি করে দিছে স্টুডেন্টস খান কারণে ক্লাস 9 পড়া লই কিনা বোর্ড টু কৈছে কি তিনটা ভাষা মাজতে দুইটা টু হইলে নেটিভ ইন্ডিয়ান ভাষা হবলে লাগে যুন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 আর ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন 2023 লগত জুড়ি আছে CBSE পড়া জনাইছে কি থার্ড ল্যাঙ্গুয়েজ R3 কারণে ক্লাস 10 তে একো বোর্ড এক্সামিনেশন না থাকিব আর R3 লাগা এসেসমেন্টটু হইলে স্কুল বেস আর ইন্টারনাল পড়া সাব বোর্ড কৈছে কি স্টুডেন্টস খান লাগা R3 পারফরমেন্সটু হইলে CBSE সার্টিফিকেটে দেখাই দিব নাগাল্যান্ড স্টেট লিগাল সার্ভিস অথরিটি টু পেরেন্ট ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আর ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন লগ মিলি কিনা মিনি লিগাল ক্যাম্প সার্ভিস টু যাকালি পেরেন্টে জকার কৈছে প্রোগ্রাম টু হইলে লিগাল অ্যাওয়ারনেস টু উঠাবলে লাগা মঞ্জিল পড়া করেছে আর অ্যাক্সেস টু অল জাস্টিস লাগা ভিজন টু মজবুত করবলে করেছে তাতে কমিউনিটি আউটরিচ আর পাবলিক এঙ্গেজমেন্ট লই কিনা পেরেন্ট লাগা ডিপুটি কমিশনার হাইজু মেরু লাগা কথাতে তাই পড়া এডমিনিস্ট্রেশন আর লিগাল ইনস্টিটিউশন লাগা মাজতে মিল মিলাপ থাকিবলে কইছে পাবলিক ওয়েলফেয়ার আর অ্যাওয়ারনেস কারণে তাই পড়া লিগাল সাপোর্ট টু ইকোনমিকলি আর এডুকেশনালিতে দিবলে লাগা জরুরি অপর কৈছে কেম পড়া জুডিশিয়াল অফিসার্স ডিস্ট্রিক্ট অফিসিয়ালস লিগাল প্র্যাকটিশনার আর এডুকেশনাল ইনস্টিটিউশন লগ মিলিবলে করে দিছে ইটুর লই কিনা আজি ফুজুর লাগা খবর ইমান তে শেষ করে আছে শুনি থাকিবি সাম লাগা খবর 7:10 মিনিটে আনি দিব শুনি থাকিয়া সবকে ভাল দিন হবি

স্বাগত করি আছে আকাশবাণী কোহিমা এফ এম ট্রগবান 103 মেগাহার্টজতে আপনি খান লাগো হোস্ট আর দোস্ত আর জিতুম জিন লাগো দেয় ওয়েল মাই ডি ফ্রেন্ডস দিস ইজ সানডে মর্নিং পুরানি ফিল্মি গীত স্পেশাল অ্যান্ড আজি মই মই লাগা প্লে লিস্টে কিবা একটা হ্যান্ড পিকড কালেকশন অফ টাইমলেস বলিউড পুরানি ফিল্মি গীত গান আনি দিয়েছে সংস দ্যাট কন্টিনিউ টু লিভ ইন আ হার্টস অ্যাক্রস জেনারেশনস from soulful melodies to evergreen romantic classics. Ajilaga playlist will take you on a nostalgic journey through the golden era of Hindi cinema. So my dear friends, apni khan khore thakibo pare, church te jai thakibo pare, rastare thakibo pare, nolebe kutkute thakilebe apni khan sobbi. Sit back, relax and let the magic of legendary voices and unforgettable melodies brighten your morning. আপনি এখানকে ডিস্টার্ব না করে কিনা আপনি এখানে একদম লাগাতার গীত কান শোনাই দিয়ে হব তো ইয়াতে পয়লা গীত আমি কান শুনে হব একটা এভারগ্রিন মেলোডি স্টারিং মীনা কুমারী বিউটিফুল ক্যাপচার্স ইমোশনাল কনফ্লিক্ট অ্যান্ড রিমেইনস ওয়ান অফ লতাজিজ ফাইনেস্ট সং দিল আপনা অর প্রীত বাড়ায় ফিল্ম আমি খান শুনে হব মিউজিক দিছে শঙ্কর জয় কিষাণ লিরিক্স শৈলেন্দ্রা এটু পিছিয়ে আপনি খানগে লগাতার শোনাই দিয়ে হব জানভিন কা চান্দ আরাধনা মেরে সানাম শোর ব্লেকমেল কবি কবি কায়েদ আনন্দ আর আমার প্রেম ফিল্ম গানবার আপনি খান সবই শুনে হব শুনে কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস

0: ইটো জানকারী দিয়ে আছে স্টেট ফুড সেফটি অথরিটি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।
1: Bisam HIV and AIDS Act 2017.
2: Balana king legalo HIV na AIDS Prevention and Control Act 2017 aide HIV matei te na le ke bam da gum kwak lu ke rana te le pubam.
1: Ek aide matei te ke bam libe de ma ki cham cham ga ke raide ma kam ke pei lai shu ke pei bu mi ria le na hema ba ka ga hene hre te di ke lak zim nen zu gai bam.
2: Go anu hene hre ke ga ki de te gole.
1: Sam aide Nagaland State AIDS Control Society ne kai le ba bam.

0: দংৱাই কিচিন জুলাই কিনে টেঙা ফুল খানকে সময় নাপুংচা আগে পাকি বলে দিয়া খান খা লওয়া কুড়িয়া নিমিতে মানুহ লগা গাঁৱতে বিমাৰ কিচিন ওলাই যায়। আলাক নহৈ কিনে কেলছিয়াম কাৰ্বাইড যোনটো অলপি খাইলেতো আমখান লগা কলিজা আৰু দুচৰা বডি পাৰ্টছ খান দিবি কেঞ্চাৰ ওলাই যায়। কেমিকেল ইটোতে আৰ্চেনিক আৰু ফসফৰাছ হাইড্ৰাইড থাকে আৰু ইটো খাই কিনে গাঁও নিমিতে পয়জনাছ হৈছে কুইলে কুমজোৰ উল্টি আৰু জলপি যায় আৰু পেট ছাতি চুকু স্কিন খান্দে জুলীয়া নিচিনা লাগে নাক মুখ আৰু গলা খান্দে খুজিলি হয় চাঁচ লবলে দুপি পাই যায় আৰু মানুহ লগা চুকুবি বিয়া কৰি দিয়ে। দাৱাই নাচোলা টেঙা ফল খানটো চাবলৈ বিয়া থাকে কিন্তু চাবলৈ একদম সুন্দৰ থকা খানটো কেলছিয়াম কাৰ্বাইড জ্বলাই কিনে পাকিবলৈ দিয়া খান হব পাৰে। আমাখান লগা গাঁও নোকচান কমটি হব নিমিতে টেঙা ফল খান খা লোৱা আগে সদায় ভাল পৰা তোলাবলৈ ইয়াত কৰিবি। ফুড চেফটি অথৰিটি ডিপাৰ্টমেণ্ট অফ হেলথ এণ্ড ফেমিলি ৱেলফেয়াৰ গভৰ্ণমেণ্ট অফ নাগালেণ্ড পৰা পাব্লিক ইণ্টাৰেষ্ট নিমিতে ইছ্যু কৰি দি আছে।
1: নিয়াবে চাগিনা গনালো এইচআইভি টি এ কা খেগে উলে আনি গনি তরা তরনা আর হামাবন না কভেরি কেন কখেতে কতোতে চবে
2: হামা উলে লোবন নি কসঙ্গ নসাতে এইচআইভি গনারি ভ গরকলি কচে কশো নিতে মজাজে তা কসারি আভে মকচে কে নকসাওয়ানু
1: কিরি আবেঙ্গা আজি হামাব কামাক শি মিনেন কপে সানরা
2: নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ভ নজকে হামা চবে
3: FM Dragoban
4: 103 MHz
3: News, music and entertainment
4: FM Dragoban
3: FM 103 MHz.
5: Well, hello lovelies. Once again a very good evening to all of you and it is my absolute pleasure to welcome you all to

মইনাদে 35 kg ফুড গ্রেন সাবসিডাইজ দাম ভাড়া পাব পারিব মাইকী মানুহ কোনহে পেটে পাচা পুকি কিনা আছে আর পাচাকে জনম দি কিনা ছয় মইনা ভাড়া বেশি হয়েছে আর ছয় সাল নিচে থাকা পাচা সবকে এই খানা ফ্রি ভাড়া দিব প্রেগনেন্ট মাইকী খান মেটার্নিটি বেনিফিটস বি রুপিস 6000 এনেকা ইনস্টলমেন্ট হিসাবতে পাব পারে আছে পাচা খান ক্লাস এইট ডক নহলে বা 6 years para 14 years umur pacha sobke nutritional standards ke tibo. Umur 6 months para 6 years tok pacha sobke nutritional meal kanado tibo. Aro state sorkar para akubi pacha kunukan malnutrition mane gaude komjor aro nutrition kom ase itu sob pacha ke anganwati para sai digina. Poisa taka naluigina free para nutritional kanado tibo. Targeted Public Distribution System Essential Commodities Act 1955 isapte fair price shops ke license digina ration card holders khan ge commodities khan ti jabo state sarkar ne internal grievances redressal mechanism banai rakhikina aro itu niche de call centers helplines nodal officer ke hule designate kura aro dusra zaruri huage khuli rakhibo ডিস্ট্রিক্ট পুরাদে স্টেট গভর্নমেন্ট পারা ডিস্ট্রিক্ট গ্রিভেন্সেস রিট্রেসল অফিসার বি ডিজিগনেট করে রাখব আর রেশন নাহলে বা খানা খান্দে কোনোবা নাপুঞ্চিয়া নাহলে বা কুশি নাপওয়া আর রেশন ফাঁক করিয়া এই সবকে সাই দিব আর এক্ট ভিতরে কি কি আজা বানাই রাখি আছে এই হিসাবতে সব কামতো সাই দিব এক্ট হিসাবতে প্রভিজেন্স আকুপি দিয়াদু হইলে কমপ্লেন্ট থাকিলে ডিস্ট্রিক্ট বা স্টেট ফুড কমিশন গে কমপ্লেন্ট ফাইল দো করিব পারে আছে কোড অফ সিভিল প্রসিজার 1908 পারা স্টেট ফুড কমিশন গে সিভিল কোর্ট নিসনা একই তাকত তো মানে পাওয়ার্স তো দিগিনা আছে খাতা পারা সাই লইলে কমিশন পারা অ্যাটেন্ডেন্স আর কসুম মানে ওট লওয়া এটু তো দিবলে পারে ডকুমেন্টস নহলে বা কাগজ নিসনা খান সাব পারে এভিডেন্স খান এফিডেভিটে মাঙি লব কোর্ট আর অফিস পারা রেকর্ড সব ওলাবলে পাওয়ার দো দিগিনা আছে আর ডকুমেন্টস আর উইটনেস খান কারণে কমিশন ইস্যু করবলে পারে স্টেট গভর্নমেন্ট সব পারা স্টেট ফুড কমিশন দো রাখিবলে লাগে আর গাম করিয়া না হলে বা কিনিকা তারিকা জ্বলাব ইটু খান ভালকে সাব লাগে আহিগিনা পেনাল্টিস ইটুতে সাই লইলে ইটু এক ভিতরে স্টেট ফুড কমিশন লাগা নিচেতে সরকার কাম করিয়া খান কোনহে কানুন গে নামানি কিনা নাহলে বা ডিস্ট্রিক্ট গ্রিভেন্সেস রিট্রেসল অফিসার পারা কোয়া গে কলটি হয়ে থাকে তার খান লাগা সাজা দো 5000 এনেকা লব এনেকা কানুন দে লিখে রাখি আছে ন্যাশনাল ফুড সিকিউরিটি এক্ট 2013 কে পানা উলা তিন সাল পিছত আমার স্টেট নাগাল্যান্ড বি সেন্টার লগত পৌঁছে যায় কিনা ন্যাশনাল ফুড সিকিউরিটি এক্টটো শুরু করা হয়েছে ইটু একটো 1 জুলাই 2016 বারা ডিমাপুর আর কহিমাতে পহিলা শুরু করে কিনা রাখিয়া হয়েছে আর আগস্ট পারা হইলে ইটু এক্ট কে লই কিনা পুরা ডিস্ট্রিক্ট আমার স্টেট নাগাল্যান্ড ভিতর দিবি পৌঁছাই কিনা যাওয়া হয়েছে ইটু এক্ট ভিতরে কোনো হাউসহোল্ডস খান এলিজিবল হব তার খানগে 5 kgs ফুড গ্রেন্স মইনাতে সাবসিডাইজড সরকার রেট পারা পাব এনেকা পাব কারণে পহিলা এলিজিবল আছে না নাই আইডেন্টিফিকেশন সাই কিনা হে দিব AAY মানে অন্ত্যোদয়া এনা যোজনা স্কিম দে থাকিয়া নিচিনা বেনিফিশিয়ারিজ খান মান্থলি এলোকেশনস পাই থাকিব ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশন লোকাল বডিজ আর ভিলেজ কাউন্সিলস খান পারা ডিপার্টমেন্ট অফ FNCs গে এলিজিবল বেনিফিশিয়ারিজ খান গে আইডেন্টিফাই করিয়া কাম বিলাক দে অ্যাসিস্ট মানে মদত করিব লাগে অ্যাপ্লিকেন্টস লাগা কোনোবা গোল্ডি ডিক্লারেশনস টিকি পাইলে এটুকে একই পারবরা রিজেক্ট করে দিব ন্যাশনাল ফুড সিকিউরিটি এক্ট 2013 নিচেতে প্রায়োরিটি হাউসহোল্ডস খান গে আইডেন্টিফিকেশন করিব কারণে ক্রাইটেরিয়া কোনোবা বানাই কিনা রাখি আছে মানুহার কোনো HIV পজিটিভ আছে আর নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি খাতাবরা NSEX ইটুতে রেজিস্টার্ড করে কিনা থাকা খান আর ডিসএবল পার্সন মানে গাউতে নাপুঞ্চিয়া মানুহার পার্সনস উইথ ডিসএবিলিটি এক 1995 তে কুই রাখিয়া নিচিনা আর কম্পিটেন্ট মেডিকেল অথরিটি পৰা সার্টিফাইড করা খান আর সিঙ্গল উইমেন মানে মাইকী মানুহ কোনো লাগা মোটা

মরে যাইছে নহলেবা সাতি না হওয়া মাইকি মতা লোক ছাড়া ছাড়ি হয়ে যাওয়া আর একলা থাকিয়া মাইকি মানু খান আর ঘর না থাকিয়া আর ডেস্টিটিউট হাউস হোল্ডস দিয়ে পুহি থাকা আর ক্যাজুয়াল ডোমেস্টিক ওয়ার্কার্স হাজিরা ঘোরা মানুহার রিক্সো আর কার্ট পুলার্স মার্জিনাল ফার্মার্স খান ভেজিটেবল ভেন্ডার্স খান আর রেক পিকার্স চাপড়া উঠা মানুহার খান এটু খান বি প্রায়োরিটি হাউস হোল্ড পিটর আইডেন্টিফিকেশন হব পারে একজন মানুষ তো সিটিজেন অফ ইন্ডিয়া হব লাগে আর নাগাল্যান্ডে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া একজন হব লাগে একজন লাখা ঘরে ফ্যামিলি ইনকাম তো রুপিস 1.5 লাখ পারা নিচে পাই থাকা আর এতিয়া কই আহিয়া ক্যাটেগরিতে পুহি থাকা সব মানুষকে আইডেন্টিফাই করে কিনা প্রায়োরিটি হাউস হোল্ডে এটু ন্যাশনাল ফুড সিকিউরিটি এক্ট 2013 ভিতরে লোব পারে পাবলিক বা প্রাইভেট সেক্টরস স্যালারি পাই থাকা মানুষের কোনো এতিয়া কোয়া ইনকাম রুপিস 1.5 লাখ নিচে পাই আছে তার খান বি এটু এক ভিতরে আইডেন্টিফাই করব পারে এক ভিতরে কোনো খান প্রায়োরিটি হাউস হোল্ডে আইডেন্টিফাই না হব তার খান তো আছে কি ফোর হুইলার্স গাড়ি লই কিনা থাকা মানুষের খান রাশন না হলে বা ফুড সাবসাইডি কোনোবা স্কিমস পারা পাই থাকা এটু খান আর কোন মানুষের সেন্ট্রেল না হলে বা স্টেট সরকারে কাম করে আছে আর তার অ্যানুয়াল ইনকাম তো রুপিস 1.5 লাখ পারা বেশি পাই থাকা খান এটু সবকে হইলে প্রায়োরিটি হাউস হোল্ডস নিচনা এটু এক ভিতরে আইডেন্টিফাই করব না পারিব।

0: 29 degrees Celsius aro minimum temperature 19 para 20 degrees Celsius akash te badal cloudy kuri kina jama kuri dikhai ase aro aha hafta tok te itu badal tu jama kuri kina thakibo inika dikhai ase relative humidity de dia do hoile 93 ba 95% putor de aro sam de 50 ba 64% hawa maria north bara southwestern fine hawa direction dikhai ase aro hawa wind speed to 0.4 ba 2.9 kilometer per hour de dikhai ase general advisory de kwado itia laga inika mosum de kheti bakan de nalagya happy khan ulai thaka sob ke uthai gina kheti ke sapagu lage aro dhan sat sobji de buka nahole ba bimari khan puhina thaka sob to uthai gina sapaguri dile kheti pakan phal bra ahadin de guri jabo thik homoi de irrigation itu khan do kheti pakan khan de sai gina puthor sam iniga di gina amakan jabuli lage aro mati laga molge moist guri gina joton guri rakhidibule lage ase aro gas de bani bisi bra pai dibule lage SMS advisory de kwadu itia laga mosum de fishery ponds mas palitaga bukuri itu kan dibi weeds kan olai thaka itu sob to uthai fela buli lage nalagya muila patabila kan itu kan sob to sapaguri kina bukuri ke rakhibuli lage ase aro itu sapa naguria bra mas ke bisipak murai dia inika hui jai aro pani de oxygen do komti kuri kina rakhiloi itu karone amakan bukuri ke sapaguri rakhibuli lage mukai itia laga mosum de tik bra mati bra gas ola suru hua tik mosum hui jai homoi homoi de inika germinate kuri kina jai thaka laga kheti de puk puka khan bra napu hibu karone sai kina kheti ke sapaguri di thakibu lage than gas de holibi itia tik germination gas ola inika homoi hui jai inika mosum de amakan blast kwa bimari itu kan bra napun chai dibule kheti ke sapaguri di thakibule lage ase aro kunupa bijon de bimari naole ba buka khan puhe luigina dikhi paichi gule inika gas seedlings kan do olai fela bole lage ase colocasia aro taro laga kheti de ulibi itia mati norom khundigina habi khan itu kan bi olai gina felai di thakibule lage ase Mercha kheti de ulibi itia nursery bra amakan asul kheti jagade lui jaigina itu transplant kurigina rupai jabule tik mosum moina hui jai inika mosum de amakan gas ke rupai gina ja homoi ako tate halka bra amakan pani itu bi irrigation itu bi digina jai thakibule lagi ase thanda bra gorom mosum putli huigina ja ekelokot ako purgun bani puria inika mosum de amakan kauri gan ge besi hushiar gurigina bali jabuli lagi ase kilimane itia laga inika putli huigina jai taka mosum de gauri khan ge kisim bimari khan bra laga lagi hui thake kuta kuta ahigina swine fever khan etu khan bimari khan lagi thake nauli ba foot and mouth disease bimari khan etu khan laga lagi hui thake etu karone musum putli hua ekilokut kaurik pacha dui muina bra tangor etu khan doile sob to swine fever ba pachai thake bole laga vaccine etu khan bi dibule lagi ase ako mouth and foot disease itu kan laga vaccines kan bi digina jaishi gule itu bra amakan ge gauri phal bra paligina lab dibule pare ase inika vaccines aro tawai belakan dia homoi paratok amakan veterinary doctors kan ge lok paigina tar khan loku jankari khan luigina he itu vaccines kan tu di jabule lage ago guru pali thaka itu kan ge oilibi itia butli huigina mosum ja ekilokut gauri khan gibi itu diarrhea itu kan du lok pai thake aro diarrhea bimari ba laki luigina punchi luigina tui tin tin inika jai ase inika guru khan ge oile amakan antibiotics digina jabule lage naole ba itu sulfa drugs itu kan du veterinarian doctor khan logote huta huti kurigina itu antibiotics aro sulfa drugs kan isna tu digina jabule dorkar ase juti veterinary laga doctor মুতত লোবলে পারা নাই কুশিগুলে খর লাগা ট্রিটমেন্ট ইটুবি দিবলে পারে আছে ইটুতো আমাখান চিনি ছয় স্পুন নিসনা না হলে বা আঠা স্পুন নিমক ইনিকা খান্দু এক লিটার পানি দে সাপা পানি দিয়ে মিলাই কিনা এটু খান্দু আমাখান গুরুগে ডক্টর লা মতত লোব না পারে দাম দে ইটুবি দিবলে লাগে আছে ইটু বেড়া তার খান লাগা ডায়রিয়া এটু খান কিবি রোখাই কিনা গাউতে মতত দিবলে পারে আছে ইটু সলিউশনস বানাই কিনা দিব কারণে হলে আমাখান একদিন দে চারবার নিচনা ধরলে নারখি কিনা তিন দিন এনেকা টকটো দি কিনা যাই থাকিবলে লাগে আজি নিমিত্তে ইমানতে শেষ করে আছে আহাকালে আকু কিসিম কিসমান কথা লই কিনা লগ পা হব
1: ওয়েফএম ট্রাগোবান 103 মেগাহার্টজ নিউজ মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট FM 103 megahertz.
2: Well, hello lovelies, you are listening to our program Rural Connect, and now it's time to listen to a couple of songs here from our local artists. Coming up, we have Malete with Rainbow of Love, followed by Turn.

0: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাওয়া বেশি হয়ে যায় আছে, স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাঝতে। ইটু খাওয়া গাও নিমিতে ভাল নাই, কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায়, কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে। রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে। ইটু বেশি খাওয়া ওজন বেশি হয়ে যায়, ওবেসিটি, টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায়। ইটু কার্বনেটেড বিভারেজেস খান খাওয়া বদলি লসি, নারিয়েল পানি, সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে, জন্তু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে। ইটু জানকারি দিয়ে আছে ফুড সেফটি নাগাল্যান্ড, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ফ্রাই করিয়া সময় তেল লাগা বেশি প্রপার্টিস খান বদলি হয়ে যায় আর একে তেল তো বার বার চলাইলে টোটাল পলার কম্পাউন্ডস টিপিসি টু বানাই যায়। ইটু কম্পাউন্ডস খান তো কাও কারণে বিয়া আছে আর ইটু পারা কিসিম বিমারি উলাই দে, যন্তু খান আছে হাইপারটেনশন, এথিরোস্ক্লেরোসিস, অ্যালজাইমার্স ডিজিজ আর লিভার বিমারি। কনজিউমার্স খান লাগা হেলথ তো বাঁচাই কিনা রাখিব কারণে FSSAI পারা টিপিসি লাগা লিমিট তো 25% রাখি কিনা আছে আর ইটু লিমিট উপরতে ভেজিটেবল অয়েল তো না চলাব লাগে। আপুনি লাগা হেলথ তো বাঁচাই কিনা রাখিবলে ইটু কদম খান লবি, ফ্রাই করিবলে ভেজিটেবল অয়েল হি চলাবি, পারিয়াতা কুকিং অয়েল তো একবার হি চলাবি, খা লওয়া ফ্রাই করি কেনা বাচিয়া তেল তো ফিল্টার করি কেনা খালি একবার হি চলাবি, বাচি কেনা থাকা তেল তো দুই দিন ভিতরতে চলাই লবি, সবজি তো কমতি টেম্পারেচারতে ফ্রাই করিবি, তেল গরম করিয়া সময়তে তেল পারা ধুঁয়া উলাব না দিব লাগে, ফ্রাই করিয়া সময়তে খা লওয়া টুকরা খান তো কালা নোহা আগেতে বার বার উলাই থাকিবি, ফ্রাই করিবলে কারণে ফ্রাইয়ার নহলিবি স্টেইনলেস স্টিল বর্তন হি চলাবি, টেস্ট আর গুণ বিয়া না ওলাব কারণে লোহা লাগা কারাই খান হি চলাবি। ইটু জানকারি দি আছে স্টেট ফুড সেফটি অথরিটি, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।
1: News, music and entertainment. FM 103 megahertz.
2: A very good evening to all our dear listeners. This is Agashwani FM Tracban and we now present to you our program Kaleidoscope. Today we have Youth Forum Regional Rhythm with the artist Kenny Sezonio Keretse, presented by Kipiola and Longsala.

শুনি থাকা সববিলাক প্রোগ্রামটি আপনার খান শুনি থাকিছে একবার কাহো ফিল্মত এই আশুদাস লাগা আওয়াজটি আর তারপরে আপনার খান শুনি থাকিছে কিসমত ফিল্মত মহেন্দ্র কাপুর লাগা আওয়াজটি শুনি থাকা সববিলাক প্রোগ্রামটি এবার দুসরা গীত দিয়ে আছে অনোখা রিষ্টা ফিল্ম কি গীত গাই আছে আশু ভোসলে

0: ingadawa HIV elani AIDS danglanchi shikwa azan zo thungi nisi daro dingji yakchia HIV no chonori na kathako gyonjang elan usi khamjo shanjo piawana
1: shiku shi yakchia HIV no chonori echo gyonjang kapeni lithopeni osi chonori echo gyonjang kapeni lithopeni osi okovalai lanlo chakungo nga sungyojang kanala
0: chakdang gungda nlina vandaw kalo
1: Nchichang da Shangzhou Nagaland State AIDS Control Society yakchan de pyala
2: Metigore ni de HIV mu AIDS Prevention mu Control Act tizenge kana mu great na tije tejo HIV mu kamu kgebako yokda na khasa
3: kyo tejo yo bahori thok phule hase k phule sirope k to daro che kol mori matro choyi kthi thethi kol latre mori meshu trek ta ko khai k to la this
2: sna uko tegmo che z pthi ke
3: jehi ko Nagaland State AIDS Control Society che jo mu sesiyo
4: WFM Dragon Band
5: 103 MHz
4: News, music and entertainment FM 103 MHz
6: जी हाँ अपने कन हुनिया से आकाशवाणी एफएम ट्रैकपन 110 मेगाहर्ट्ज आरो हुनी ठगा सब बिलाग इतिया समय जे अपने कन हुनिया से पुरानी हिंदी फ्लेमी गीत प्रोग्राम तो दूसरा गीत अको ना बजाओ गोटे अपने कन ला किसुमान ट मैसेजेस कन लोई दिया से এই বার লিখি গিনা পঠাইছে সারিহাজান খার্বি আংলং পুরা চন্দ্রা টিমুং বিনা এংটিপি পথির টিমুং সরপাংগ্রি টিমুং আর আতুর টিমুং পি আর তারখান সবরা গুড ইভিনিং উইশ করে আছে ফ্যামিলি সব একসাথ বহি গিনা শুনি আছে ভাল ভাল গানাহে বাজাই দিবি কই গিনা লিখি গিনা পঠাইছে চন্দ্রা টিমুং আর ফ্যামিলি বিলাক আ ভেরি ভেরি গুড ইভিনিং বেশি বেশি খুশি আছে কি আপনার খান সব একসাথ বহি গিনা এফ এম ট্রাকপেন লা গীত খান শুনি গিনা এনজয় করে আছে তো পুরানি গীত আছে হলিবি গানা খান সব ভালহে আছে গিনা এনজয় করে থাকবি আর পর্যটক ভাল গীত খানহে আপনার খান কারণে আনি দিবলে আছে তো খালি সাথ দি থাকবি কই গিনা মান করে আছে আর দূসরা মেসেজ লিখি গিনা পাঠাইছে গুড ইভিনিং উইশ করে গিনা নাকাটা প্রিয়া গুরুং আর তারপরাবি গানা খান বেশি ভাল আছে কই গিনা লিখি গিনা পাঠাইছে নাকিটা প্রিয়া গুরুং আ ভেরি গুড ইভিনিং টু ইউ বেশি বেশি খুশি আছে কি আপনার বি পুরানি গীত হইলিবি শুনি গিনা এনজয় করে আছে তো এনজয় করে থাকিবি সাপাত শ্রৃঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ খান পাবি এফ এম ট্রাক ওপেন লাভ ফ্যামিলি সব কে গুড ইভিনিং উইশ লিখি গিনা পাঠাই আছে আ ভেরি ভেরি গুড ইভিনিং টু সাপাত শ্রৃঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ দুর্গেশ নাগনপুরি রাধেশ্যাম নাগনপুরি বন্দনা ভাবনা বিন্দু গোলু কুসুমভাই বাবু দিব্যাংশ সুরাজ কুমার ডাকশে সুরাজ বর্মা ঋষভ কানক ভাবনা বর্মা প্রেমলাল বর্মা নিকেশ ধর্মেন্দ্র আর মামতা ভাই বর্মা প্রবি গুড ইভিনিং উইশ লিখি গিয়ে পাঠাই আছে আ ভেরি গুড ইভিনিং টু দুর্গেশ অ্যান্ড ফ্যামিলি আজি সাম টিভি আই গিনা প্রোগ্রাম দিয়ে সামিল হয়ে গিনা গুড ইভিনিং উইশ হলিবি লিখি গিনা পাঠাই দিয়া তো বেশি বেশি খুশি আছে কই গিনা জানাই দিয়াছে তো শুনি থাকা সববিলাক আপনার খালনা মেসেজেস আকবি লই দিয়া হব এটা কারণে শুনব শবীর কুমার আর অনুরাধা পঠওয়ালা গাওয়াস্তে ফিল্ম তেরি মেহরবানিয়া

বদনাম ফরিশতে ফিল্মত আশা ভোসলে লগা বাস্তু শুনিলে শুনে থাকা সব বিলাক ইয়াতে গোলাঘাট হালদিবাড়ির লিখি কিনে পাঠাই আছে আর্পণ আর তারপর গুড ইভিনিং উইশ লগতে গানাবি রিকুয়েস্ট করে আছে আর্পণ আ ভেরি ভেরি গুড ইভিনিং টু ইউ কিন্তু আপনার মাঙালা গীতটো মই বাজাব না পারিব কিলে মানে আজি রাতে রিকুয়েস্ট লাগা শো দিন নহয় আজি রাতে পুরানি হিন্দি ফিল্মি গীত প্রোগ্রাম ইটা সময়তে যাই আছে তো যেটা আমি গালা এস এম এস রিকুয়েস্ট নহলিবি লাইভ ফোন ইন প্রোগ্রাম থাকিব এই সময়তে যে হলিবি রিকুয়েস্ট করবি মহানিয়াতে খুশি পরা বাজাই দিয়া হব কই কিনে জানাই দিয়া আছে এন্টালিলা জমির মককচুং উংমা বস্তিব্রাবি লিখি কিনা পাঠাই আছে গুড ইভিনিং উইশ করি কিনা প্লে লিস্ট সুপার ডুপার পুরানি গীত আছে অসম আছে আর তার গানাটো শুনি কিনা এক্সাম আহি আছে হুলিবি স্টাডিবি করব নাপারা হয়েছে কই কিনা লিখি কিনা পাঠাই আছে এন্টালিলা আ ভেরি ভেরি গুড ইভিনিং টু ইউ এক্সাম ওসর আহি আছে জি হ্যাঁ আপনার স্টাডি ব্রেক লই কিনা মাজতে গীত শুনিয়া তো একু নহয় হলিবি স্টাডি ডিস্টার্ব করে কিনা গানা শুনিয়াবি ঠিক নাই এক্সাম হে বেশি ইম্পর্টেন্ট আছে হলিবি আপনার ইটা সময়তে ব্রেক লই কিনা গীত খান শুনি কিনা এনজয় করা আছে কইলে তো আপনার লাগা মাইন্ড বি রিফ্রেশ হব আর বেশি পুরুবলে কারণে ইচ্ছা থাকিব আপনার তো শুনি থাকিবি কিন্তু আপনার লাগা স্টাডি টাইম না পাহরিবি আর বেশি পুরিবি কই কিনা আপনাকে জানাই দিয়ে আছে কিন্তু আপনার প্রোগ্রাম দিয়ে আহিগিনে সামিল হয়ে কিনা একটা দুইটা লাইন চলিবি লিখি কিনা পাঠাই দিয়া তো বেশি খুশি আছে সাথে পুরানি গীত আছে হলিবি আপনার এনজয় করে কিনা শুনে আছে তো আপনার লাগা স্টাডি টাইম আকো শুরু না হওয়া আগে তাক শুনিবি আর এনজয় করে থাকিবি কই কিনা জানাই দিয়ে আছে আর দুসরা মেসেজ আছে আসাম প্রা জুমন প্রা বি লিখি কিনা পাঠাইছে গুড ইভিনিং উইশ করে কিনা আ ভেরি ভেরি গুড ইভিনিং টু জুমন বিসি বিসি দিন হয়েছে আপনার লাগা মেসেজ না পড়ি কিনা আজিবি আকো ওয়াপাস আই কিনা প্রোগ্রাম লোত জুড়ি কিনা গুড ইভিনিং উইশ হলিবি লিখি কিনা পাঠাই দিয়া তো বেশি ডাঙর আছে বেশি খুশি আছে আপনার লাগা সাম লাগা সময় বি বেশি ভাল হব কই কিনা পুরা বিশ্বাস করে আছে আর সদায় দিন আই কিনা প্রোগ্রাম লতে জুড়ি থাকিবি কই কিনা আপনার কিবি আকো মাং করে আছে লাখুটি পরা টিম পরা বি লিখি কিনা পাঠাই আছে গুড ইভিনিং উইশ করে কিনা ভেরি গুড ইভিনিং টু টিম তো শুনি থাকা সববিলাক শুনিব নীতিন মুকেশ লাগা বাস্তে ফিল্ম নটাঙ্কি সালা

শবির কুমার লগা ভাস্তে মেরি জাং ফিল্মত শুনিলে শুনি থাকা সব বেলাক যদি আপনার খান মেসেজেস খান পঠাই আছে আর আর জে রাখিলে মোখালা মেসেজ পুরি দিয়া নাই কই কিনা ভাবনা করে আছে কইলে মানে এটা সময়তে নেটওয়ার্ক পর আমি খানকে সাতনা দিয়ে কিনা আছে আপনার খানলা মেসেজেস মই লগত তাক পুঞ্জিব না পারি কিনা আছে হলিবি যিমান বি গীত ইয়াতে পর বাজাই আছে আপনার খানকে এন্টারটেইন করব কারণে হে আছে তো শুনিবি আর এনজয় করে থাকিবি কই কিনা আপনার খান সবকে জানাই দিয়ে আছে প্রোগ্রামটি এবার দুসরা গীত দিয়ে আছে নিতিন মুকেশ আর অনুরাধা পথওয়াল লগা ভাস্তে ফিল্ম জিনা তেরে গালি মেয়ে।

শুনি থাকা সববিলাক জিনা তেরি গলি মে ইটু ফিল্ম লগতেহে আমি খান লাগা হিন্দী ফিল্ম গান প্রোগ্রাম এটার কারণে ইয়াত প্রসেস করে দিয়া হবলে আছে। আজি সাম যিমান জন বি এস এম এস দ্বারা আইকিনা প্রোগ্রামতে সামিল হয়েছে আপনার খান সব ওপরতে খুশি জানাই দিয়ে আছে। আর এটার পর অল্প পছতে আপনাদের নাগামিষ্ট খবর দিয়া শুনব আর আমি খান আকো লগ করে হব 9:30 মিনিটে মই আকো লই কিনা আহব হিন্দী ফিল্ম গান প্রোগ্রাম।

0: ইন্টারন্যাশনাল এইডস ক্যান্ডেলাইট মেমোরিয়াল মানাইছে। ডিপুটি কমিশনার কইমাপাড়া নেশনেল ফ্লেগ ঠিক চলাবলে আর তেলেগা ডিগনিটি রাখবলে ওপর খোঁটা মানিবলে জানাইছে। আর সরকারপাড়া কুশিকি CBSE ক্লাস 12 এক্সামিনেশনস তে অন স্ক্রিন মার্কিং সিস্টেম পাড়া ইভালুয়েশন তে ট্রান্সপারেন্সি আর অবজেক্টিভিটি বড়াই দিয়েছে। আজি সামলগা নাগামিজ খবর ইয়ে শেষ করেছে, শুনে থাকবি কালি পুজোর 7:25 নাগামিজ খবর আনি দিব।
1: Attention everyone, the HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV infected and affected persons.
2: The act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare and other public services.
1: Let's build a world where stigma has no place.
2: This information is brought to you by Nagaland State AIDS Control Society.

সনাম টেরি কাসাম ফিম অথনিলে শুনে থাকা সববিলাক প্রোগ্রাম শেষ বি করবলে লাস্ট সময় এটি পুঞ্জি যায় আছে একটা লাস্ট মেসেজ লই দিয়ে আছে দুর্গেশ নাগনপুরীর শুনে থাকা সববিলাককে গুড নাইট লাগা শায়রি লিখি কিনা পাঠাই দিয়ে আছে আর এনেকা লিখে আছে রাত আতি হে সিতারি লেকর নিন আতি হে স্বপ্নে লেকর হামারি বস ইতনি দুয়া হে কল কি সুভা আইয়ে আপকে লিয়ে বহুত সারি খুশিয়া লেকর শুভরাত্রি আপকে পসন্দিতা গানে লগাতার এফ এম ট্রাকপেন 103 মেগাহার্টজ পর কইগিনা লিখি কিনা পাঠাই আছে দুর্গেশজি।

বেছি বেছি খুশি আছে কি সদায় দিন আপনার গুড নাইট লাগা শায়রি হলিবি আর গুড মর্নিং লাগা শায়রি হলিবি দোস্তি লা শায়রি হলিবি সদায় দিন শুনে থাকা সববিলাক আর আমি খানতে শেয়ার করে থাকে এইটার উপরে খুশি জানাই দিয়ে আছে। তো প্রোগ্রামত শ্রেষ্ঠ দিয়ে আছে সাথী এফ মে জায়ন্তী জায়তী ফিল্ম কি গীত গাইছে বাপি লেহরি।